0: Mikuriqertsiikut aatsangtaulleritte aanneqnerqerriit aaqwiinga tamaqut aanneqtaraqarluki quapan cafe favorite salmon fish aqluki time toy kinqenaqluni quapaqami kinqtaulu tinglupaqamang Ahkunikakulliminertukumitsik umioqqakalaqai tamaqquttaa tamaqmakunikakkiyarnerraqama akakkihtuntoi teistanqaqqatnaortut asperluten taimtoi galukillu kinerkeluki pilkhitta Ачамктояуфкнаку тотн алаққаллаут қақаллаутлукухтой меққиорлунинерлхитаспертут кайнритнақлутнгэлу таймтой тамаккуник умьоқтукут Kani khaki makhat numyoht khaito a chali su makut khani a chaluk pet kingot hun kiut pitu litta taim toi chali asiri chikutta a tauk tamakut su kingot ni taim tan rakhpi chali kawihilit chali sui ngarat Taim toi tamakutta auttukput asi riluting khapekata au yona riluting piluting pekata au luki uitafkenata pikumta makunik khaping pingkhluting pilrenik ayareqluta pingaitukut toh Uit tasun rilamta. Tahuam kinaimna. Piu nait kheluni su pillaga. Matoh. Temammikun khwasu aya gassut naksu maku naka. Aran kasu gaksu ni pillaga ni illi ni pistigat naklahtuk tahuam. Una Kauna jaya gaituka kahluni maligusuni pilk. Jali unang na koktotin. Tai masu hankuta ilakshreni kwa usrukluta pilreni. Taim ayarakamta ilaput. Unayaksuki pilreni pikkautintut. Totten toi huankuta juhuni, juppikini, alhkuu maukut, kanruji maukutta, tanghi nakhluki, makut ilaput piskufkenaki, pistsiranatin pilriit. Iikitaki, pamakken kasihilum kaya gaulra, good morning.
1: Hi Sam, hi Uncle Sam, good morning.
0: Hukka, ilikö vakka.
1: Yeah. But from Jimmy Kruku, San Nimun, Carl Kta.
0: Yeah. Okay. Good morning, Asil Ramk.
1: Yeah. Kaka, Queen, 13 squared size. Mir Kukta.
0: Akaki. Yeah, Tamani time, Aru Kap Amskahok. Akulimi.
1: Yeah. Yeah. Dali ilai tani tengku ta dalam ilai ta agung kuhutung tingah tut dalam ila kakluki biuma.
0: Ya asik tuk atsau tung kahluni pis kasik tuk a uksukum yoksuk uksukam takcikuk.
1: Ya. Ilumun khut pilun ha uksuk takluni upnuk kaklu Ja,
0: da ich mich da heute geht, Mulusia kata kengun rita nak ni iga habis kaya gaul lagi apkang sakenet.
1: Ya, ting 620 aga akwagan sebut iya kuda asa doy mitakan balik kun ting yahtak lah tak lagi otskiska peskin kata. Mitä kantengusun?
0: Jaa. Ikka kuvutat sakliittak näärän.
1: Jaa. Asurin ollu. Isurjaama. Iminen kuttoi. Itselgin on pilan renga. Puna tolkpilgin kutuuman ruunahtuk. Tavamuna. Itselgin ka. Inna inraami.
0: Jaa. Huing asuk toi atskiilalrenga kamik kiklau pekama mitiknaa naaking naksos pekama kamik nglakto ahukunikka reading klasanikka atukulo pekama siilakto
1: iya ahukutua kuna Tetapi nus petang kelan rita mak kita pilan rita cekelun teng tau muka pi tama kecil ngun kecil renga kecik senar tuk tayi mak kicik ka ak tuk tayi inga mak tang suknol kak
0: Ya, kau yang nak kuat kaya gaulun na, Henry.
1: Ya, kena kalah inilah kalah nainan kemen kaya gaulun.
0: Ya, kau yang nak kuat kaya gaulun.
1: Ya, ni cuma inilah langka ni cuma kerja good morning agak ya kau kecuali nama. Nila cuma menikilah kerja ni, anu tisuk. 64 agaknya ni.
0: Agaknya, asal aku lingkin ni.
1: Ya, ya. Asal aku kuyang, asal aku ketemu nak kicau aku, asal aku.
0: Ii.
1: Kali ya, ayah dia aku kan. Sebenarnya kita kan kisah kisah cik.
0: Ii, ya kita ke.
1: Ya, asin rem ketoi unak ketam ketoi gelat ya, asin leku ataman na unak ketak aduk nera put tamam ta.
0: Ya,
1: nukar. Kuih ngasih leksa.
0: Ya, kuih anak pa.
1: Ya. Bihutik.
0: Ya.
1: Ay, alu nuk nintu.
0: Iyi, kuih awikam tsi. Aku limi uni helo gelu tsi asin rem kam.
1: Ya, sepukilu.
0: Iyi. Ya, pamakin kasih kelum ka ayah kau leh Henry aku yau ikhluku bawa ni aku lemi pingin aku la ayah kau itu lah toka pijatun toy unaw doten Imah pikmun sutki sunia yak yuk ngaluni aku luratun. Kwasu sukus kukwakamun mawat at takaluni chali an yuk ngaluni unaw chali. Nunan kuk yus kuk. Ikitaki chali kwani humun kaya kaul ramun makin mam trilrinik. Good morning.
2: Good morning. Ilu hawang arawutka.
0: Kwakka. Nu koya nak kuat kaya gaulutin.
2: Ya, tapi segera kotun tua kumpetu belau ni saya lah macam ni. Saya kena kuat.
0: Ah, nukat kuat cai tut.
2: Aku nama miok dan time max naik ni kama. Kadang cik saya tak mungkin aku mungkin tuntut aku muka agak kucuk sedaya cukup lebat cawang sulit. ตามานักวิลดาวนักวิลลิตเขากุ้งพอมีข่าวว่ากันว่าจะมาหนุ่มเปียกตุนตัวก็คนละกุ้งมั่งละตัวไอ้ลูกก็ทั้งลูกเชื่อคนละคนนับตัวข้าลูกกังยามันมาเส้นนักนักศึกษาคมลุนิคันสมิลก็คันนุ่ดอยู่น้ำมันก็สกันนั่นนุ่ดเจ้ากักตัวไอ้ลูกตั้งงามีนุ่นก็จำนักตุ้งก็จำมีจูการิลุนกี่ตัวดีก็พอวันน้าพานุ่นปูกันสั่นจะมังยักษ์สั่นก็ฟังเสียงเดบายาสินีอักกักิโคนมักกิดฟัน
0: สัตว์บ
2: ่ยาคันขังรอมันรุนคันขังสักสุดไม่เป้าข้าคิดนึกถึงกูว่ากับนักปฏิบัติธรรมข้าลังกิจุไงขัดใจมา
0: อีกิตัก
2: ยาจิ๋วสิรุนข้าลังกักจิ๋วคือกูว่าเฟซบุ๊กกันอีกมากูนี่เฟซบุ๊กกันตั้งตัวงามาดูข้านั่นริสก์พุทธาGenesis chapter 1 verse 27 Nami Jukhanot Kumalra Gait Kuna Yutamas Kuita Ayuksuki Ismitun Ayuksuki Takshuni Luki Agan Rangun
0: Ya
2: Toya Facebook Kamiya Makuun Tang Wakama Kaisun Ayuk Ngorlut Nga Akhalat Kwa Kaisun Ayuk Ngorlut Nga Akasak ting kung tayo via rolo ting daman ko niya kuya kinrita ka kwan kanrut kuminto ni ayu kli luni ko agayon smito na ayu kskluta takskogut yu kso kais na ayu kungan kinigunang kan kultik yung kan agayon taksuku Tuan tua itu kah kau luku. Tuan tua kuya kenrit semak damat muka kuinga. Aye pagi asil itu naik suku agai tutungi lunagai aga. Cakap kuat kamu nak nak cakap lunia. Ulu kuya nak kelir.
0: Ya.
2: Cakap semua. Icu coba mi agumi ya. Agai nak Suki cakum naspai uluku. Si naspai uluku tana ukhusana sendiri lah mereka gaya pun. Doi si nasmiri dapat story cepam tana tu tangkut suku. Agai tu tak sokut ni tu ni lirik. Kaisunayuk ngam tu khas kaisunayuk sumi ngam ta. Nasvan ritkan ngam tu kangkut na yugunan kak musamun kak moment. Do esak pemilu dan tangsung, tama aku tak sedikit kasih yuksud. Tama doi kita tegaskan, caca makum tapi coklat kuna yuksud agak lebih tay ma ni cuma ni kuning a kita kucungat. Tahu lete coklat.
0: Ya.
2: Tung lalu nak niya awak kui yang akan ngabat dan kecam kuning a. Kiting lagan ka kakiyan
0: ka.
2: To ay kuya ng damat mo. Umik pagiti wakpag kanunus kuya ka. Nunuk pagsliw kanrut kuya ka gunaya kule o kinipilra. Umutit kakpag na tukang kuda yung nipis kasuta. Anam sa kasugi kikingat ikikinga ka kaso ka umgat. Umik pagkala kusunga. Fishing wildlife and fishing game and unsu. I packy had been knocked. Wumkaniaku left in Taman and Ksoka Alulaga. The good color Kamkiki knocked at the recording Yakun. Muskul left at Alulaga Taman, Kalachik. Wumutit Naka Berlun, it was illumin. Kaya pag unang yakot yuta, uksak pagatok kamuk nito mam sakatali tayo ma gamaklo kaktulo ting kwasuwa, sipag kaktulo ting piwi yakot tayo ma damagudus kata. คุยเอางาสเปนนาวายาสเปตคันรุดคับกีจุกฮอกลูกินเอ็กซ์วีคามิกูเรนัยคลุกกอลูกิ
0: ยา
2: จำมาจำมาหนักวิ่งกักกะข้ากมกุฎนี้จุนิลเรตตาคุมกัลเรตตาคุมกัลูตงาคุยขตาตุลิดกุฎขันแมนจูรัตเอเล็กซ์วีอัมพีนัสยูนายกักสุติคาลักลุติสุขันิคาสกิสเกตมิกอาวัยยาเฟซบุ๊กันิตังค์กัสคุยกับตัวที่คุมขัดนั่งลุนีอีกิงข้าวคุกกับอุ้มขศนันิ
0: ยาตอด
2: าวัม
0: ตอดนี้กันรุดกษัตริย์อุ้มอีกิเรมินีตอกินตัวอีกิอันเรมินกุมันกิดกษัตริย
2: ์ยาตัวนัดอิลไลต์นัดสดตามานมากุนกษัตริย์เฟซบุ๊กันุปิงโอยุลงดขัสมากุนMakun kani elderata biyulinguta bistralit jamktaima si musungah muktila tingtaima japerlo tingumwe bumuma yuksukolo kupila samnga bilaktsilit kai pagni
0: ya
2: but need lama kuviat ni kutigui lagret.กูเวทกูตื่นเวลาไงเพราะฉันสุดใจกับลูกของเนี่ยที่เล็กที่ก็สุขมาสีน่ารักสุขีแต่มาหน้าตาขังเลยทุกยูสุดพุทธยูกุนียูปิกนีอาคมว่ากูฟิตตอนนี้วีดักพุกนั่งใจมูคนยุคที่ยุคกันคนสกิดพักใจกันคนน่ะเบียกัดคาลักเลยที่1 minute ว่า2 minutes ปิงกับงามสกับเบียกันนี่Kakum kita ringkh tak kau duit. Kuya, bikam kita mesti berdawa ya. Kuna ikin kasan kanur jaf kut. Tahu kuna tua kanur kanur kanur piung. Ni cuna cek kau nunu kuy kuna tua nunu kuna agat.
0: Kita.
2: Good morning.
0: Yeah, good morning. Agalit nchali aku na. This afternoon 1 o'clock me. Unnum kuskokfim kaitlin ayokutja ugut the Intertribal Fish Commission at ilakluki yakin su fish and game manika ay paganitayim dahil rektang kachikoka kaitlin su pitalrem ka nakt dulsput kehpak tamakunika kaya ko chit report ta kalit ng pitut wan na kla kami atat ako apet ang kingoni tao na pilkiw ang kalaktok ka time toy ilini chanun kwa magunun na halate nun unap kiyun ilini atukuluku pit Tom nit nok sait nit nok sait alach de kutokam ukut akuna awai apsha pinkuta fish and wildlife at refuge ak pingina muskilrit matumk yuskum nikka recording kapink tuta taon na to ay kaya kakuluko pilre ni nasunay rut mag-ime kaulo ni Pituk chalilu kalaro chiyukuf chiyuk dun kantulim ka taok chalit taring yuk ngalu kring yuk dun Pituk kalak taksa dun su ikitaki kwanik uumun chalit kaya kaulraman pinakto good morning.
3: Good morning, Beth.
0: Yeah,
3: good morning. I'm going to be careful. Kangku kwanu kwa mawat mam tresak mun 1966 samnun nini muvat khukuk unzakun dafa tallat makut khani yung nakut tallat manisu ahtak khalutun ki wasak mikha mani tallat kat amsillata khani kha kanhkanhta mantluk kanhut ksuku illimi khani agai vim tegum pan mara ventsutam nunanun aihslat fagok tegum ujauksiku agai auluku taimtsaktailiramnuk tsatkotai pimaalata kanhkanhta khani kha especially my anu qpimagum yutfani skafshatun pitkin really charmutlu qanku qani fa ai pakatu makun rentanik nanne qani atorulretu zu rentalalret da matum khani akka a pelang himmugnik tawa manna anrut ksuwaqa a rentalal gani nannak a wita wita nabu suyan rikkat wita wispitsu awaitai nifti awaku with our to our tight nuna if tight string narrow pillas clugu up carlata rentarul rilt kaisun aren renta tulit renta mkchalalit chapalit up carlait kutulimi down a kayuk taw kut qaykin kut taw kut rentas khmakhlin nafsnak iqqaunatun pishut khwatluqa nabuhu yubuludin tamana khwani apqaqut klakhat matumun rentak yagamun nannak pili tsallalit tam khwani rentatulini anrutsugamsu unarlu kewayu kishkoyawu kluku makunik nasun ritakkamtnik pillatas so khankutani tshani anrutkakluk pillatakkamtnik makunun aftakkali kikinunamtnun kinuqsimtnun rentakata nammak rentak ngatsaunanuna na never knagu tagwam asakaluku when task shukri awat taitu night with the weta im kuskaht knagu irkasu yaf tarikas kaht knagu matum kanrutsuklu kanrutsuklu kimakut kinuqsibut aksakaluku angayu khulgaimisu eskitsi mananis kuftu yufsnun pass anagun atsu anagut kaksuku tootin saamilig ptillait rentarigutin kanqata matumukwani anagun allo kaalakta kuyana kuyawikluku umyaqsklaspukwani makutkun nakaptukun kwaadun pitaagamugnukwanguk takum qawaksuk umyaqst klastuk naqnik agaytum ataqaqtum sikkiman meqait good morning
0: e qoyan qalqayaqaqlutun makn mamtrilsernik mamtrilsermiuni asilleramuk umyaqutum kpilutse qakn kyuk magnesiumissutpsnik yuk to yuk kam kneche khuni yuk 6:40 a.m. mami ah ah kut มาคุดข้าวิดวิดอาชาเนวอาชาเนวอาชาเนววิวลุติงควาปิลเรตาไทม์จอยขอดซื้อปิ้งจุดถึงปิดจุด security deposit ต่าวนามากูนุนนับนับนับกูกลุกุนับกูอิลุถึงขวบอิลุถึงแปลกัดตามากูนุนอัดดูกักเก้าลุนีตะความจารีอุณาข้ามากูนุนปิสปาดอักิมขวาอุณางสุดนุนมากูนุนมโยกุสุนีอุณายุคทุยุกักปินริตุกตะความกันรุดกุมักไซลันชิวงานีควานีควานนาสุนายรุดมุลูกูตามานาชิกุยามาวัยปุกสุกูแปกูจุมกังอักษรต่อคุณปิลูจีมากุดขวานีตามากุนิกปิลูติงตามากุนิกขปิลูติงปิลเรตอักรีมันตามกอิกเอาลูกูปิลูติงปิดดูตามากุตาโดยไอซุนปิกันwarning อัตมากุดเกิดสิครุกิเป็นริสกักีอันฟกาวมายุกงาลูนีต้องมาเลือกตะกุศลนี้เป็นเรื่องตัวทันตามากุดเป็นขุดตาตามกาามากูนึกตะความหวังกุดตาอายุกุจะกำนึกยุคนี้ขวัญสู่ๆไก่ซึ่งปีลูตาสอกสุดแต่ปิสกับปุตตาอุ้มยักษ์กับแบกสุดเอาอีกทักกี้คนอิจฉาลีอุ้มกายกับแรมันเป็นนักตัวกุด Good morning
4: Good morning
0: อีกทัก
4: ยาอุ้มคนนี้อิลายุกยักษ์ตัวกูกันเรียกรามกันรอกันลัดเรียกยุกบิสกตัวนี้บิสกสุดชอบกุดอะไรparents or grandparents sitting who kwani tuklak tu kwani ilamit yun kanroa kamta to our uncle or kids tamakutwani asilak tu kwani kanroa tu great down na kwani pipiwok tawam kanrihukto
0: hihi Masihtok, kuya.
4: Kuya na. Good morning.
0: Ilumun ako na kuy nga su toh chachturi chachturi ng lopisim ni ako kut kala ko takam hitang tama na to'y nakakut kukupilas hata kan ngo kaya hak. Chattoy imena Tangs put hong kuta tangs lukupis put. Chamk ila luku. Piskan riskinik alahut kluku. Or, unak pichi likng yakak chali. Tamataum ilaka. Yuk. Kina toim na huang kuta iki mikilu ku tangs hulgatun. Totin sikilu ku kalahut kluku. Taum kam. Ahu kut huatin kan raka meng. Pilas hukat. Ahtsak haluni ukuk ay pakut sikik. Tugusut kipilak. Makunik yukunik Yuhlukutamana akohtusk kenakutahuam. Ihimihiluku tang umtunut tantoni a pilhkak. Kalahut klukusu khal, kalahut klukusu asanu nyukunun piungaluni like the church council. Ay pakutlhim tamana pik. Ai pakutshik ikitaki on ifsali makman preskin kaya gaul ramon. Good morning. Dotsu.
5: Good morning, yuk.
0: Hakka.
5: Kunu haglo ma pungsen ka pdu galrit la kawan. Am kriam kam haskama teksaga mugit agrit.
0: Ya mlemi kha sa sa tuluni bilhami
5: ya pdugon khik musk khnastika taksagwan dot malkam piksetan tawam ach stut mkan musk khnastiki pdugon khik
0: ya
5: tawak makikha tikit nak Lukas, pero kuno yako. Ya, ang ninakwa ko bilal tangso.
0: Ya.
5: Pichan mga to kuya nakli. Kakiya toso.
0: Toy awuk awuk kakurangak tuta.
5: Oh ya.
0: Kakiya tiya.
5: Ya, utak utak kaya kina. Upi ngulos.
0: Ya, ikasiu tagam. Jai United.
5: Oh, yeah.
0: Yeah.
5: Oh, oh yeah. Oh, okay, good morning.
0: Yeah. Boy, I'm quite a guy. Ah, I'm going to do it. Ah, I'm going to do it. Ah, I'm going to do it. Ta. Una ni a stemma ni a chakhalu ni a makut mukhit a kubuyamun pekamun challek challek tu yakhawlak tutta Cakiril tau muka, kubiaput muris klukit murid pingaris kata yuk luku, abdugang kum tapi neh tu kuta, time toy calip, yus pumun ku ayah galu tapi lreni, maku nek naun ranek, unang nak se tapi lreni, maku nikui cogni. Juga siya geluta ayan riling ramta asehtuk pari nakhlugut lakakput umyok suku mikiling uniklu amskwa khwatan atsam nasini awukhtka nik ayaw suting bito mung murisklut ki tamakut pizza kahit kinata aknilting kumta. Huangkuk aknilting lunuk pikum ganuk. Umiyog ni chikukuk. To itaw na ahukutsu chiyungan itang kalaskan ka nasunas kuta mag-angyating napakchikiluku. Kui kini tamakun kui chogni ayal rita tang kalak toy li ni totin pilren ka mukis kluki pa chikata kamta chukkariluta pila pek piluta kupisput tamana ukan pakalak kut kakput hongkota ayagaluta pitulini chali su ang yam kwa akchak khluni khotn a kuihimi at khluni pilram ktang kumta pakna ka khluku usakluku asivjit asira ka mang angala chilu teng pitut arin kasukta ka mang su nuluguluku kikiluwak lukpisklukku tamakutamay kongkutayukuni alakutput chalisu nuna manna atukput utqatqatqamta saqixeluku atulput pilqqarput a ayuqutsaatun toi tikitlimtni tovut ayuqutsaatun unilluku makutta chiqitaput anqqoput a auqhuluki ikuqhuluki trashbackan uqihtut immairutaqam uqihtut a utqhuluki makunun chiqitiwiginun a akluki billeraani nuttaanatam a totnallera qanruyut minik malihtaqquilraaruq a tai masu makutwa nqerputqonkuta a nrit qatnam alqutqartanqart alqutmuk niitlarto nuna miuttaullerit makut mermun a pisqluuki tol mermuk makut neq nerit qual chatlu paloqtaat a nunamun pulaalluki nunamun toi piluki totn toi a qanruji malhuunga attautirpuun rilingorumak a to taumka tamana atungnaqsukuha a pilarto a makuneqlunneqnek paq paqama nunamun lalawarluki kha ilukot pilraani a makutiaquliagat a mawtkiilluting igniartoruluting pituulitta piagatting a tamakut a chivit anas an annaitnikka igniaritnik makunik paraalunik neqinqittuut a smikuqapiktoi tamakut a totn qanruji manritukut ismikun watn qittawarluni just because taqwam gangin qatut a chalillu uumun tamamtun umyomtun aqchaqqaluni asillagaaruuluni tamana toqqanruyut qanruyutumtnik naruqtaarilu tapin rilamta totnalumtun a pixlainneqsailingeramta malihtaquutterlainneqsailingeramta qanruyutnun makuunun watn amqanlaraartan qanlaraartan qallaatsaali allolraam kuq yuqum kpittaitoq attautiqtoigiimi taim allorsunimaani nunaami pilleq tauna atruluku anertuutmuk pingallruukut tumkangluta a uumun pillaaqstumtun attaam utqichuqngariiluta qual kaigaiqngariiluta qankuta iuunginnauluta pillraani a kaigaiqichuqngariiluku asertuqmanna allort toq allorluta pingnaquuqallumtun qatnam chaliqan qalalriita keep a short account a makut qankuta unnoqumi maktilput inaqtqaatallimtniillu kaigaalu tappilput a kaigaawikkuluku umiyom thunlu assiilingillukumta aqwarin taitsimallera qankutnun a toqun attuugarkauq asillerauq a umyoqqaqsuku pinnartuku tsalillu makutwa a artaqqaluki tiullerrin tiullerrin tiullerrin ruqlutun pillerit Magu nik unang ngam nik teista kasakat nak kasakat pilih ko pinak ko di kita ki akaki ciba kam ka kaya gal rasa kini good morning
6: good morning chi the whole state of Alaska ciba kam kalah to this is Charlotte Naya last time continue waka una Kuya, siguro po siya kusigat sa kalog agayon. Sa tiyog nga kapag damas kong daas. At the west coast of Alaska. Damas ko ito tiyog nga pag... Kaya tumulo din yan. Unang-una ang kakalo daas. Tiyos kamtining. Amsyong hilingkan. Tawom ko yan aksyon super damas ko mga naksuding
0: yeah
6: sali so tarit taring aksyon ko ma tupot damas ko ita tuwot between Yukon and Kuskokwim Nim gucci ola pertah kena kuat sedikit. Pistikka langsung dah uang kita piting nato keluda. Alah kau kaksuki kena put. Ni justru ki. Ni cuhat muda an kas kena kuat sekarut. Alah kau keluda cakas keluda. Ilapskin ko kulugi. Kahit na yung katatud. Kanak damas ko na dupa kam datawan kanakutsit tushkut. Asan at sumakutsibo ni kulugi ispit at sa hamtidun makakang kansang kamutsiki kaklug. Bikang kutahat ng tsitun. Sali so may matang na sini ayak yugat nikalingut nisigal liut na niko naksun sikhimta ilik anshat upsklo day sibon kakpatang walugo ako nikalingut ayak yugat Saat kini lagi.
0: Ya.
6: Nanti kau nak senda mana? Cik itu tinggi ke cik hutan mai. As kalau aku konfutak lagi en. Cik itu tinggi ke sekolah lagi cak tun. Sulit tau mai, ayat katil kata mana? Tingo mas kluge ang ayok katun na kinagat ng bisko malugi.
0: Iyi.
6: Samdo kanra yung mas ka kutaka.
0: Iyi, kuya na kwas kaya gaulit. Iyi,
6: kuya na tsaka na.
0: Iyi. Akka ke chiwekam yun ya silram kapilo chichali kwa ni ku umun kingo klenun kaya gaulremun. Good morning.
7: Hello.
0: Iyi.
7: Good morning.
0: Good morning.
7: An aipam kanhta manasu yego chimenku kalpa kahta chiku yego. Makutwa grandparents are shiny kwankuta. Problem maput kanrut ksularanta. Ikayung chaut kluku. Kangen kini terus kena kita ke masanya tu. Agar ia lalukan, kami sokong kita ni cuk share tu, kita don't share well anymore. Tapi kami kalah lalukan ni. Nampulu kita nasi speaker atau logo kalah last logo atau last logo tamat muk. Kaya wikam ci นี่ตัวสมัครช่วยในการเรียนวิทยาศาสตร์ควันนำการรถกุมารไปเป็นอะไรเลยวัดนี้อะไรที่มุขการเรียนกายปรัชกุกุการรถคลาสกุกุโอ้ยแต่ก็จะมาจอดในการรู้มาเลยนี่ทุกแค่ก็จะมาสุขีก็ยานสักหนึ่งนิดหนึ่งแล้วผมอยากเล่นนิดจะมาหน้าแก้วหน้าสุดอัตุลแรงนิดหนึ่งกันนี่คือมาสักสิ่งอยากสู้ปีละสุดก็ยานสักหนึ่งไป
8: อีก็ยานขวัญกายกอลิตฉลิขวัญคู่มันเก่งก็แค่นั้นกายกอลิตมัน good morning
9: Good morning, Sam. Not Mark Montreal.
8: Ah, Fritz.
9: Yeah, I can't see. So, what do I, how I, to much from, man, no, honey, oh, good. To live, but, you can't tell of it, some, only organist.Nothing political issue. Republican non Democrat on Kitoy Maya and Kailing Lerakit. Tamana Juan Kuta, you win a picture they are up in Richard Domsky. To Huachakal Ravi up and Nuna Chuchuk Hiska. Towam.Tauan toi anaa garuusu tapi siiak tukut ukut kannengot malista tungnaksuki. Auutin kiktoi tiulemst niuli juushut putkiigen ikaa joulukis. Maai taksiuna katuun katakput uksuksu.Tap nak suning na tiun skaput kasak sto boilam sho ko mayu katalaga aftinika daluran kdaim to e kai sun pilu tapoyu suta yu shutum ne wang kuta kai sun ping nak suta man yung nak katakstaMaku tawa tegluki political issue. Kwan kuta tawam yushut put. Ika yong nak kau nakayak put kwati. Sa pais tengran kadengot ilang chief knaki. Ukutsu maku tuthara putisne putsu. Kwati niksut mulit naf.Naki kumlulliwayaran iksamun tawa manusuki yung naksaram tiklik na kumtki nutta nutu makhchik sunakut kwi ngasut salikwang niktang vaglo katintang vasim niktang kalakto iznen katangsuki kwi nga alakchim kun.Kuatin kumululu wajah asin neritok nutta asin neritok. Tamun sutki tarak suni anga yukan suki umrayuk ngari luku kun kumululu omlit naurakun. Tom sut saliki ugnasu lutta mikla katalre asam kcali ukutIkisting nak katalagit wat tinis. Amsalam yung muna naso. Tali ikisting katalagit, ikisting nak katalagit tanlinam wat tinis. Tama na tali. Dukwa kaisin to yung ulut kaisin pitatakta. Tay ma tiulitakstum tatasut.Talaga yak siki kut naso ako kui. Tawto niya kumgan rila matawam to ayuhun. Okay, what do you think? I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hosp